0: Hey, this is DJ Mike from Guyana. You're listening to YCRadio.org, the voice of today's generation.
1: ইয়র্কালজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র্কালজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: হ্যালো এভরিওয়ান, I'm here to tell you all about two of your college's most progressive and engaging programs. I'm talking about the Male Initiative Program and the Women's Center. What both programs have to offer are a wide variety of opportunities assisting students academically and socially. To find out more about us, come to the Male Initiative Program in room 3MO2 or call 718-262-3772. For the Women's Center, in room 3CO1, call 718-262-2008. Again, to find out more about us, come to the Male Initiative Program in room 3MO2 or call 718-262-3772. For the Women's Center, in room 3CO1, call 718-262-2008. Thank you.
3: 口语的朋友你好，约克大学想告诉你，我们测试中心的托福考试可以实现进入大学的机会。如果你想快些完成大学， CLEP 可以帮到你。 CLEP 是由美国大学理事会开发，已有40年。是的，约克大学测试中心提供这一切。我们位于 A 斯建设94-20 GUY RBREWERBLVD 牙买加 MY 房间号1705。
4: What's the word? This your boy Quarter Last Word, and I am the voice of today's generation on YCRadio.org. What's the word?